0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: মম্মি গরমি ভাইয়া কে চিসো পিউনা
2: পিউনা লাই চিসো উঠাও হরে
3: হরে গরমি মানায়া তুই
2: রিফ্রেশমেন্ট পা নিউট্রিশন মিট
3: চিসো হরে
4: ফিরতা ফিরতা 20% সমস্যা ফিরতা
3: চাইলে পানি চাহা পানি
5: ক্যাশ ফিরতা লিনু ভাই তা
6: এনসেল প্যাক কিন্নু ভয় তো
7: যাইলে পানি যাহা পানি প্যাক খরিদ গর্নুহোস অনে 20% সম্ম ক্যাশ ফিরতা এনসেল অ্যাপ মা ক্লেম গর্নুহোস
6: এনসেল প্যাক কিন্নু ভয় তো শর্তহরু লাগু হুনেছন এনসেল নেপালকে লাগি।